0: music from The Sound of Music, and that was Rodgers and Hammerstein's. And this Broadway musical continues to amaze people of different ages. In fact, it is good for the entire family. Of course, we have seen The Sound of Music in motion picture with the very wonderful performance of its legendary actress, The Sound of Music, right there. Thank you so much for listening to Resilience and Wellbeing Radio. I am your host, Eric, keeping you company with music for the rest and the restoration of our inner person right here on Sydney's Multicultural Community Broadcasting. I was thinking of Julie Andrews, the one who starred in The Sound of Music. There you go. And like what I've said earlier, we will be sharing to you important information in the many languages that we speak here in Multicultural Australia. And this is in regards to the upcoming election. So if you have another language that you speak apart from English, one of these languages may be the announcement for you tonight. So just stay tuned in on Sydney's Multicultural Community Broadcasting.
1: هل أنت جاهز للتصويت؟ لقد تم الإعلان عن الانتخابات الفيدرالية. إذا قمت بتغيير اسمك أو عنوانك مؤخرا، وإذا أتممت 18 عاما أو أصبحت مواطنا أستراليا، فعليك تحديث معلومات التسجيل الخاصة بك أو تسجل للتصويت قبل 8 من مساء يوم الاثنين. زر aec.gov.au أو احصل على استمارة التسجيل من أي مكتب من مكاتب مفوضية الانتخابات الأسترالية AEC وأعدها إلى AEC قبل 8 من مساء يوم الاثنين. سيساعد صوتك على تشكيل مستقبل أستراليا. صرحت به مفوضية الانتخابات كامبرا.
2: আপনি কি ভোট দেওয়ার জন্য প্রস্তুত? ফেডারেল নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। আপনি যদি সম্প্রতি আপনার নাম কিংবা ঠিকানা পরিবর্তন করে থাকেন, আপনার বয়স যদি 18 হয় অথবা আপনি যদি অস্ট্রেলিয়ার নাগরিকত্ব লাভ করে থাকেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার তথ্য হালনাগাদ করতে হবে অথবা সোমবার রাত 8টার আগেই আপনাকে ভোটের জন্য নিবন্ধন করতে হবে। aec.gov.au ওয়েবসাইটটি দেখুন অথবা AEC-র যে কোনো অফিস থেকে একটি নিবন্ধন ফর্ম সংগ্রহ